0: आपकी से पेश करूं।
1: सुपरहिट गाने इस चैनल पर ही है सुनहरे गाने और कुछ यार। सब्सक्राइब नाउ एट
0: Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder pijn. Maar denk dan maar aan morgen. Maar denk dan maar aan morgen.

Guru, beter bekend als Cadentie Barca VHP Erbaya Bolle VHP. Volgens hem zijn er personen binnen de leiding van de VHP zogenaamde Brom Kijari tegenwerken, waardoor deze afbrokkelt. Bolle-partijleider Santoki Marge heeft evaluatieperiode maar had ingesteld. Obole haar koers moet aanpassen en dreigt zelf met vertrek als hij naar eigen zeggen niet correct wordt behandeld. Obole OVAP moet ze niet krijgen, want ze van Bromchi Jarin is nakere Santoki Ratakaratra. Bole op nakere he, bole onder voorzitter Aziz Kumar Gayadin, volgens hem de enige die telefonisch contact met hem opnam en hem uitnodigde voor een persoonlijk gesprek. Dat gesprek vond plaats in de fractiekamer van VAP. Obole volgens VAP toont dit aan Gaya die nog gevoel heeft voor de partij. Obole, de artiest, zegt dat hij zijn kritiek vooral uitspreekt in het belang van VHP achterban. Obole Boekro zegt kansen te zien voor VHP. Volgens hem zou de partij NDP verslaan als er vandaag verkiezingen zou worden gehouden. Hij vindt daarom jammer dat VHP-leiding onvoldoende inzet dat er hard gewerkt moet worden. Te ibad kadensi bole he VHP'er bole ja oke andag na miliga te bole ki u bole ki partiya chhod ke aur chal jayega hamari janta aise baat hai. अब देखो भैया हम लोग जाने ला शहर में हम लोग के रैक सेटिंग हुए लेकिन अभी को रैक सेटिंग अल्बिना भी हुई भाई अल्बिना भी हुई बताया गया है कि एगो रेख मांग बले डिसेंट्रलाइजेशन फन रेक्स प्रा सेंड सेटिंग इन मुंगो एंड ब्रोकोपोंडो नि एड खबरेड नर अल्बिना पहले मुंगो ब्रोकोपोंडो मोटा अल्बिना भी होएगा ओक द अफडेलिंग लीगलाइजेशन गार फोरटा रेक्सट्रीस दिस फॉरलेनिंग अनबिडन अल्बिना rechtspraak dichter bij de burger. Tijdens de openingsceremonie sprak Auro D.C. Bolis Marwijneke Marvin die dank uit aan het hof die hem lukke partners uitbreid hem lukke relatie hem lukke Albina hebben hier per rechtspraak hoepaiga legalisatie voortaan in Albina. Tijdens de ceremonie waren medewerkers van de afdeling legalisatie aanwezig. Mevrouw Kortram en mevrouw Rees overhanden documenten aan burgers onder toezicht van de gevier. Toen het je baat is dat Albina me bij rechtszaak hoi. Nee, sabke aweke pare hai. Aur sahre me, bhaiya ekar baare me, aise baat cheech hove hai. तो हम और आगे जाए भैया क्यूबा के ओर और ट्रम्प के ओर क्यूबा तेखन स्प्रे करे क्यूबा स्प्रे ट्रम्प तेखन मेंस बोले अमेरिका के तेखन स्प्रे करे से तेदे से अंदर हंडलिंग क्यूबा के बात हुए है तो यहां बतावे अमेरिका क्यूबा में बोले अंदर हाउडन कांटेक्ट हैगा बोले फॉर्मूला अंदर हंडलिंग इज फॉलोस हवाना जोन क्यूबांबा बोले geen sprake और एकर बारे में क्यूबा के डिप्लोमेट जोन है जोन अमेरिका वाशिंगटन में Bore he communicatie kanalen tussen beide landen bestaan. Bore de contacten verlopen via persoonlijke ontmoeting, telefonische gesprekken, he WhatsApp gesprekken, he onderhandelingsagenda of de hervatting van de officiële gesprekken. Gebare me, hamare pyare pyare, mitha mitha janta he. To ek geet aanplok ke oud sunakar, abhi hum turant aan jayenge apna. प्रोग्राम को लेकर हमारी जनता एवरी ग्रीन बॉलीवुड सॉन्ग आप लोग को हम जरूर सुनाएंगे हमारे प्यारे प्यारे सुने सुने सुने और वालों के बातचीत हैं